0: ব্যাংকিং খাইমত বিলি চোদে এটিএম মোবাইল দে ইন্টারনেট ব্যাংকিং এ গোপে বিবরণ আরি খাই বিলে তুই মাধ্যম ক্যারে নিয়দে প্রে সালি জানকারি রি বিষয়া ন কল পর দিমো সময় ন ঠকদিল খামো ব্যাঙ্গর বে কর্মচারী বীরা নিয়দে প্রে বিবরণ রি বিষয়া ব্যাংক দে নীল পর দিমো ন তানে সতর্ক তানা ঠজরে ক্যা বচেনা সিদ্ধার্থ ব্যাঙ্গর ক্যালে জনহিতারী জারি সন্দেশ
1: সিদ্ধার্থ ব্যাংক সম্বন্ধ সদৈ ভরি লাই
2: तिम्रो जन्मदिनको अवसरमा यो